0: আপ্রয় নেই জাগির খানে মৌকা তো আকথু নে তর
1: তর সর কি সোচের বসনি হই না মারি জাগির কো অবসর আকো ছ ভনি গরে খাই হাল হই
0: আপ্রয় নেই অব খানা তো হুনতো নে তর কে গর্নে মোটর সাইকেল নাই চলানো জানে কো।